যুগ যুগ তল চলোর শতর্ত বন্ধু মানক গুরুত্বন্দী তে বিরাজমান গরিব নিবাজ ধন ধন সতগুরু শ্রী গুরু গ্রন্থ সাহেব জি দি পাবন পবিত্র হজুরি অন্দর বিরাজ।